নোংমাই থেম পাহারি সকব নবকুমার আঙম সৈরিংব মতাম সৈমা তাবিরে আকাশবাণী ইম্ফল হৌজিক সন্দোকচরি খঞ্জল নাচুম।

আকাশ বাণী ইম্ফাল হজিক তাবির রেডিও লীলা কারবালা গি লান লীলা ইব মোহাম্মদ উসমান ঘনি বসে লীলা পুথোপ দিলীপ মায়ংবম পুথোপদ তেংবাংব সুভাষ আথোপম হজিক লাইজরে রেডিও লীলা কারবালা গি লান

0: हेलो हेलो हेलो
1: हेलो। गुड
0: गुड आफ्टरनून कनाओ बिरबनो
1: आफ्टरनून मैडम।
0: गुड आफ्टरनून तराम दो चली मिंग लाइफ हम हाई भी
1: हेलो
0: ताजरी ताजरी ताजरी हाई भी
1: आई तो जा रही है खरा दी कुछ जा रहे बको
0: होय होय
1: तुम्हारी फोन बस इधर यार हरा हुई ने
0: होय होय दो टेलीफोन तो बिरे इसी कनानो मिंग लाइफ हम यहाँ पर नम तंग खंग मिने सीधा ना yang thang degi sana tom bi ko akoi mamang da su sana tom bi ga ming mana ba ko la ma wari sa ba phang jak re yam nungai je nasi di sana tom bi si yam ya me ko akai yam nungai je hat hai bi o kari karam wa phang phang duk bi ga ni tak bi o
1: ne mai na phang tong ling je koi ho gi ki ne ti jing ki da wa phang khara hai je ne ni ko ali ti ne ti mama wo ji jing da
0: Okay, sana to me nak radio set kum balai bibra.
1: Aw kitang tap na dilai me.
0: Hoi ka ko yi tap tok pio na chagana leida bibra ma to bio ko hadi akoi na ngangi basana tombi ga igana nuai na wari sari si gi wahai sing se koi hal laga tai bo ko aduna tharom ta bi bas yam gra ba nusi jar ba list ni nuai na seng na tamina se. Ha ha
1: nen ta bi ga bra.
0: Ta jare ta jare hai bi.
1: ແລະເຮົາໄດ້ໄປຫັ້ນຄົງຄົງຄານະໃນດາເມດຍາດາໄປຫນົງນະຫາມະນະມາຈິມາປູໂລຍວ່າໄລຍາໄລນະອະໂທປັນປາມະດາປູໂລຍໄປມາມາແລະໄປໃຫ້ດນະຄິນຄິດໂດມແມ່ນອະດມະຊານຸປາດນະນາຕິໂອນາຕິໂອໃຫ້ດນະມານະສັກຕະດອະໂຕນິຊິໂອຍຄວຍທໍາໄວ້ໄດ້ອັນງາຍຈະເດບກໍໂຫຍໆອະດມາຊິ
0: มันไปโดนมาซานอปาดนะให้ยังตาวกันดะอือฮึอ่างางดนะตาวกะดอบะมาดินิงบะไซกะดะบะอ่างางดนะอวาบะพุงบะไซเทงดูอือฮึอะมามาเวดีมาดกะเรนโตวะคัมดูมาเตลัมตะคันดะกะมาดินะปาดินะมานะกะดินไฮเรโกเมอือฮึอ๋อมานะเจลิเซไฮบิวไฮบิวอะดุดิฮีนารันดะอะดุอะนามะเชฮอจิเซนปิโอยูยิงกินาไอ้นะ เห็นได้ในหายใจอีกอันนึงอย่างนึงเนี่ยบอกว่าหนูป้าที่ท่านน่ะพัดตัวไว้ที่หนูบอกว่าอือฮึท่านน่ะแต่หนูตัวไว้ที่หนูที่คอยน่ะหนูป้าน่ะพัดเรย์ให้ท่านน่ะไปพรำเรย์ให้พรำเรย์หนูป้าน่ะพัดเรย์ให้ท่านน่ะหนูปีนี้ตาตัวเป็นหนูป้ามาด่ะจ้าเลยน่ะเลยนะคุณลุงจะจู้หาแต่ให้กินเอาปุ๋ยก่อนอะดูจู่มันตัวกันนะคงการทุกประเดี๋ยวเนี่ยจังหวะจะได้ปะ
2: ໂຫຍຍາມດົງໄຊຊະນາຕົມບິກໍຄອຍເຕເລຟອນໂຕບິລະກະທໍລົມສະຣຸຍາບິລະປາທໍລົມຕາບິລິບສິນະຊ່ວຍດັນລໍຊັນບິລະມກະນີອະພະບະສະມາສະມະເຊມກັດປະດະນຸປີສິງກິທໍດາງເສດຸກິມະຕິຈາວິໃຫ້ນະຄອຍມະມັງດຸສຸອະດຸມອະຄອຍວາຄັນດະຄັນບາດຸກະຄັງອາຍສິງອະດຸກະມິດມັງດະດຸມສັງສັງອຸລະກະເລຍລະບໍວ່າຟໍາງາກຕະນິກໍງະຊິຊະນາຕົມບິນະພຸຄັດປິລະກະປະນຸປີໂຍບິສິງຍາມນະກຽນຕາມິນະຊິ
1: อภบสมาสมะกิมังลมจัตตะจัตขะนะบะหะนะบะดะกวะไลริบะมะมอยบิสิงปุณณะญันตามินะระกันตะอภบสมาสมะเซมินะสยาบะวะพัมสิทัมจะยัมนุงไอเจยสนะตุมบิทรมสรุกยาบิระกวะกวะมะตุงตาบะดะสุอะดุเลปตะนะชะยาบิ